কামরাই বিরাট চকু শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনা আন ঢুকেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ডওয়্যার সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাওনে রোকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মে ব্যাংক মে সব স্কুল অফিস সংস্থামা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি তো জোড়িনছ থাও আমার মনে আনে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুঃখ পাইলাম ঝুসে আর ফোন নম্বর 0215547787 9842535141 সব হয় গুড ভেরি গুড ভেরি গুড।